সাড়ে কয়েক বাকারি শ্বাসার্থী করণে সিচাব ইয়াই ওয়ায়ানা যাই পঙ্গানা কে সুবান তাকা চপলা কবিতা তাসি পাগা ইয়াকিন মোটা